0: बकवास तुम कुफा भी।
1: ना तो ये फिर फलाना ना यंबुला ना दे फलाना ना इराय सब्ती सुमार वो तो वेरे निशु सेरे नी पेपे बोप्तान चीज़ निर्कुरे ने ना माना चास साले मिला फाने ताना ना पेपे कुछ साले तो चाइना मिस सन मिला वो प्याज ना चाने बानी या चाने चेनारा ना निकिस केला ना जान रेन पर वो चंपले फाना प्याज ना दे चिबुआ जाने इस तो जो माही तेरे नौरे में मकेने अपने नो पार रहे रचे ऐसी ना सूरत है ना आता हूँ पार ये बना चीज़ माना चाहे बस आंटु कुन चीला ना सूरत जब तो कुन रफ ताईजा चाहे पेंट वाला ने किस करे वफ़ाता तब ने उपचार चाहे ना पराही
2: Fanana na imbuna na fanana panjakana rehetra ohatrany ny arabe ny fototsavotsasa panjakana rehetra ireny ny poteau andrin-jiro ireny ireny jiro apetaka ny jiro maharehetra ireny zay ny fanana ny imbonana izy daholo efa fanana panjakana rehetra atseto aloha zany tsy mbola tena hoe tao anatin'ny fifanajanontsika tsy ampy mihitsy zany le fifampitaizana sy fifampitondrana mihitsy ny tena tsy mety eto amintsika zany mahatonga an'izay satria ny olona tsy manomezaka tsy manaja an'ireny fa manimba fotsiny mangalatra ny vahaolana tokony aroso dia tokony asiana fanabiazana mihitsy ny olom-pirenena tsirairay avy mba asiana fananarana ary raha misy ny mangalatra sy manao ny tsy mety dia tokony faizina araka ny lalàna mihitsy dia amin'izay tsy misy mangalatra sy manimba ntsony ireny
3: fananana imbonana zany dia fananam-panjakana ke imbonana vahoaka zany zay le fananana imbonana sy dia misy manaja firy ntsony lezy amin'izao fotoana zao teraka vokadratsy amin'ny zavatra rehetra mihitsy nyizyko raha ohatra zao ny mpamily zao re mpanao sy mbaina daholo dia lasa manaonao foana mpamily sy re mandeha moramora zany misy kateraka vitesy nefa tsy dia mandeha mafy lasa miteraka zava-doza zany le izy tokony isy lalàna entitra mihitsy zany aloha ny tena marina tokony isy le lalàna entitra amin'izay moa manaja la fanana imbonana rehefa hoaka
4: ny fananana iombonana dia fananana iraisana amin'ny besiny mafo hitambarana zany hoe tsy anahko rehefa zany le izy fa hitambarako amina mpiaramonina manodidina zareo misy ny olona zay mbola tena manaja sotoavina malagasy manaja zany efa nanam-pirenena zany a dia tena manaja tsaka ny sandavany amin'ireny misy ny mpianatra kely zay voabe any tsekoly a mahafantatra tsara mihitsy hoe azariana eny amin'ny lalana ny fako dia afaka mitsipina an'ireny fako ireny izy a aterina ny mitoerana zay tokony ametrahana azy vaaolana mety sy tsara indrindra ahafahana manaja an'izay fananana iombonana zay anankiray aloha miainga avy ao tokantrano ilay izy avy amin'nyray aman-dreny sy ny zanaka zany a mifanabe mifanovo zay mihitatra trany amin'ny sekoly moa zany fampianarana zany le fanentanana ny fanentanana tao amin'ny vahoaka mba fanentanana hoe tena azony sainy a ary mazava amin'ny tsara fa mazana koa mantsy le fanentanana taotsika lasa publicité le izy fa tsy fanentanana dia tsy misy vokatsoa eo amin'ny fiainany vahoaka mihitsy
0: Sotra tumbukula, sotra tumbukuvavi.